বাড়িটা কোম্পানি বিচার কবে মা বিচার কবে মাম ঝংঝে বাগানে খারে কলাম অবত ছড়া কুদনে বলাম দিন ভরি খেলদ মলাই নেই ভুল সাত পরে পছি আমার স্কুল।

0: বিচার কবে লইমা, বিচার কবে লইমা, সাকে
1: তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, ছড়কে টিকা না হে রাম তীর নর মায়ালু, তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, ছড়কে টিকা না হে রাম তীর নর মায়ালু, তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, ছড়কে টিকা না হে রাম তীর নর মায়ালু, সারা সারা